শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। কাতার ও পাকিস্তান বলেছে যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাদের মধ্যস্থতায় হওয়া আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। একটি সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা করতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রবিবার থেকে সোমবার পর্যন্ত উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারীদের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে আলোচনাটি একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বলা হয়, পারমাণবিক সমস্যা এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ওপর মনোনিবেশ করা কর্মকর্তা পর্যায়ের গ্রুপগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে পক্ষগুলো। বিবৃতিতে বলা হয়েছে, কমিটি 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। এতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুর্ঘটনা ও ভুল বোঝাবুঝি এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিবৃতি অনুসারে, লেবাননে সামরিক অভিযান সমাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে একটি সংঘাত নিরসন সেল গঠন করতেও সম্মত হয়েছে। এতে বলা হয়েছে, এই সপ্তাহে সুইজারল্যান্ডে কারিগরি বিষয়গুলোর আলোচনা অব্যাহত থাকবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, লেবানন যুদ্ধ অবসানে পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতা বড় ধরনের অগ্রগতি এনেছে। তিনি আরও বলেন যে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি মকুব করা হয়েছে, অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। জাপানের ক্ষমতাসীন দলগুলো এখন থেকে 1 মাসেরও কম সময়ের মধ্যে সংসদের বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগেই তাদের নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার করার পরিকল্পনা করছে। সরকার সম্রাট পরিবার সম্পর্কিত আইনের সংশোধনী খসড়া সংসদে জমা দেওয়ার পরিকল্পনা করছে। এতে সম্রাট পরিবারের সদস্য সংখ্যা নিশ্চিত করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রধান ক্ষমতা

প্রত্যাশীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোট সঙ্গী জাপান ইনোভেশন পার্টি খসড়াগুলো সংক্রান্ত সংসদের আলোচনা ত্বরান্বিত করতে চায়। দলগুলো নিম্নকক্ষের আইন প্রণেতাদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে আরেকটি বিল পেশ করতে চাইছে। এটি দলগুলোর মধ্যে সম্পাদিত জোটের চুক্তির একটি অংশ। এলডিপি মহাসচিব সুজুকি শুনইচি চলমান সংসদ অধিবেশনে সময়ের সীমাবদ্ধতার বিষয়টি মেনে নেন, তবে তিনি আরও বলেন যে তার দল অধিবেশন দীর্ঘায়িত না করে বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যেতে চায়। বিরোধী সদস্যরা বলছেন ক্ষমতাসীন দলগুলোর উচিত নিজেদের সুবিধাকে অগ্রাধিকার না দিয়ে সতর্কতার সাথে সংসদের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া। সংসদের বর্তমান অধিবেশন 17 জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপান সরকার 1 জুলাই থেকে বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ফি 5 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সংশোধন অনুমোদন করেছে। দেশটির ভিসা ফি প্রায় 50 বছর ধরে অপরিবর্তিত ছিল। একবার প্রবেশের ভিসার ফি বর্তমানের 3,000 ইয়েন থেকে বেড়ে 15,000 ইয়েন বা প্রায় $93 করা হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার প্রবেশের অনুমতি দেয় এমন ভিসার ইস্যু ফি 6,000 ইয়েন থেকে বাড়িয়ে 30,000 ইয়েন বা প্রায় $186 করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু সাংবাদিকদের বলেন, বর্তমান ভিসা ফি 1978 সালে নির্ধারণ করা হয়েছিল এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তা পর্যালোচনা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, সীমান্ত থেকে 2,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত একটি রুশ তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে দেশটির ড্রোন আঘাত হেনেছে। শনিবার এক ভিডিও ভাষণে জেলেন্সকি বলেন, স্থাপনাটি পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলে অবস্থিত। প্রেসিডেন্ট প্রকাশ করেছেন যে এই অভিযানে একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থা দ্বারা তৈরি উন্নতমানের ড্রোন ব্যবহার করা হয়েছে। চালকবিহীন এই ড্রোনগুলো 3,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে তিনি উল্লেখ করেন। জেলেন্সকি জোর দিয়ে বলেন যে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জবাবে এই আক্রমণটি ছিল সম্পূর্ণ ন্যায্য। তিনি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরও জানান যে ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়ায় একটি তেলের ভাণ্ডার সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাশিয়া 2014 সালে একতরফাভাবে সে অঞ্চলটি দখল করে নেয়। বৃহস্পতিবার ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারেও হামলা চালিয়েছে। পুরুষদের ফুটবল বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে জাপান 4-0 গোলের বিশাল জয় পেয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 18তম স্থানে থাকা জাপানি দলটি শনিবার মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে শুরু হওয়া গ্রুপ এফ এর ম্যাচে 45তম স্থানে থাকা তিউনিশিয়ার দলের মুখোমুখি হয়েছিল। চতুর্থ মিনিটে নাকামুরা কেইতো বাম দিক থেকে বল ক্রস করেন এবং কামাদা দাইচি তার বাম পা দিয়ে বল জালে জড়িয়ে জাপানকে ম্যাচের শুরুতে এগিয়ে দেন। প্রথমার্ধের বিরতির আগে 31তম মিনিটে উয়েদা আয়াসে মাঝমাঠ থেকে একটি শক্তিশালী শট করলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধেও জাপান বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। 69তম মিনিটে ইতো জুনিয়া আরও একটি গোল করেন। এরপর 83তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রসে হেড করে উয়েদা জাপানের পক্ষে জয়সূচক চতুর্থ গোলটি করেন। জাপান তাদের প্রথম জয় তুলে নিয়ে 3 পয়েন্ট অর্জন করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করার পর এই জয়ের ফলে গ্রুপে জাপান দলের মোট পয়েন্ট দাঁড়িয়েছে 4-এ।
1: এনএইচ কেবল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।